0: মোটু এত দিন কাটিও
1: কি গো কাটিও নি সলে তো নিকল দি রোয়নি প্র্যাকটিস বাট
2: কি না
0: রেগুলার না আয়র আনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়ে
0: হোয়াট ইজ দিস ম্যান

আমরাই বিরাট চকু সিপিএম চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চাটানিও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতু এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল আপি দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছা জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছা থাও আমার মনে রাগে রাগে তাল বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0125547877 98420535141 হব গুড ভেরি গুড ভেরি গুড।